আসনুকি কনাদন বাং আটাকি মাননে রেডিও মাবাং চিনতাকু মিনিট মিত্র পুঙ্গনো কুকি মানুং ইউপা আসন লিছু সংদম নাগামিস আসর ইংলিশ নং আঙাশিছে ইবায়া আকাশবাণী মকোকচং

0: বলে আছে। শ্রীকাটকারীবার নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট আর এক্সিবিশন 2026 শিলং দিয়ে যাওয়াকালে বিশ্বাস জানাই দিগিনা তারপর ডাঙর রাস্তা কানেক্টিভিটি প্রজেক্টস লাগা 50,000 crore টাকা নিচিনা তো নর্থ ইস্ট শিলচর শিলং আর শিলং গুয়াহাটি করিডোর্স মিলাই কিনা দিব জানাইছে। তারপর কৈছে ইনফ্রাস্ট্রাকচার উন্নতিপ্রা রিজন লাগা গ্রোথ ইঞ্জিন হিসাবে কাম করব আর খোলারো সাফা লগতে প্রজেক্টস কান সময় মিলাই দিয়া হিসাবে বানাবলি দরকার জানাইছে।
1: The financial audit is very important. The performance audit is more important than financial audit. Transparency honi chahiye, corruption free system honi chahiye, time bound decision making process honi chahiye, teamwork hona chahiye, fast hona chahiye. So we need the administrative system transparent, time bound, result oriented and corruption free.
0: প্রোগ্রামটো মেঘালয় চিফ মিনিষ্টার কনরাদ কি সাংবা নাগাল্যান্ড চিফ মিনিষ্টার নিফিউরিও আর ডেপুটি চিফ মিনিষ্টার টি আর জেলিয়াং দুসরা ডর মানু খানবা যোগ লয়েছে। পাশতে একটা আলাগ ইভেন্ট শিলং দে ইউনিয়ন মিনিষ্টার বা দেশ কারণে ছয়টা ন্যাশনাল হাইওয়ে প্রজেক্টস লাগা ফাউন্ডেশন পাথর বহাই দিগিনা ডেডিকেট করে দিছে। জন লাগা পুরা ইনভেস্টমেন্টটো 3,214 crore টাকা থাকি আছে। নাগাল্যান্ডে তিনটা মিউনিসিপাল ওয়ার্ডস ডে বাই ইলেকশনস কারণে পোলিং দো আজি রাখি আছে। পোল চা ওয়ার্ডস কান তো আছে ওয়ার্ড 11 ছাড়া চুমুকুটিমা টাউন কাউন্সিল, ওয়ার্ড 8 জমাং বি ওখা টাউন কাউন্সিল আর ওয়ার্ড 9 সাম্বা কোকি আটুইজে টাউন কাউন্সিল খান আছে। চুমুকুটিমা আর ওখা দিয়ে পাই পোলস তো এনপিএফ আর পিজেপি মাজুদি রাখি আছে। এনপিএফ পর একটা ক্যান্ডিডেটও আটুইজে ওয়ার্ড কারণে ভি রাখি আছে। ভোটস গিন্দি করা দু জুন 19 রাখি কেনা রিজাল্টস কান ইটু একই দিন জনাই দিব আছে। মিনিষ্ট্রি ফর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জেকব জেমমিপ্রা যাকালে জল জীবন মিশন আর স্বচ্ছ ভারত মিশন লাগা ইমপ্লিমেন্টেশন তো একটা ডিপার্টমেন্টাল অফিসিয়ালস দিয়ে সব ডিভিশনস লাগা মিশন ডাইরেক্টর আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার্স লগতে রাখিয়া সময় রিভিউ করেছে। মিনিষ্ট্রি বা অফিসিয়ালস লগতে গ্রাস রুটস লেভেল দিয়ে পাবলিক সার্ভিসেস নারুকি কেন পৌঁছাই দিয়ার কারণে মন খুশি জানাইছে আর তাই খান লাগা কামরা স্টেট লাগা সব জায়গা দিয়ে ইজ অব লিভিং বাড়াই দিয়া দিবি মাদাত দিয়াছে কয়েছে। আর নাগাল্যান্ড হায়ার এডুকেশন মিনিষ্টার তেমচেন ইমনা আলংপ্রা কৈছে কে ডিজিটাল কানেক্টিভিটি বা গভর্নেন্স আর পাবলিক আউটরিচ তো দেশপুর আদে বদলাভ করে দিছে। দুদিন রাখিয়া D3 ডিজিটাল ডেমোক্রেসি ডায়লগ ত্রিবেণী প্রোগ্রাম লাগা শেষ হওয়া সেশন লগ্নদ যাকালি কথা করে তারপর কৈছে কে ডিজিটাল রেভলিউশন পরা জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার্স হাতাই কিনা সবসে দূর বস্তি খান নাগাল্যান্ড মিয়ানমার সীমানাটি থাকিয়া খান পরা ভি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর উত্তরপ্রদেশ চিফ মিনিষ্টার যোগী আদিত্যনাথ খান জানিয়ে থাকি আছে। শ্রী আলংপা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার্স লগতে পজিটিভ কন্টেন্ট বানাবলি অনুরোধ করেছে। মিনিষ্টার পরা কৈছে কি নাগাল্যান্ড বা 2014 পাশত ইনফ্রাস্ট্রাকচার উন্নতি বেশি থাকি যায় কিনা সবচেয়ে বেশি রাস্তা বানাই দিয়া হয় কিনা 16,000 crore টাকা নিচিনা তো 18 ন্যাশনাল হাইওয়ে প্রজেক্টস কারণে স্টেটই খরচা করেছে কয়েছে। আর এটার আজি ফুজুর লাগা খবর ইমানটি শেষ করে আছি। শুনি থাকিবি সামসাদ বাজি দাস মানে টি নাগামিজ খবর আনি দিবলে আছে।

0: কার ই তাইবা জেসি মোহাম্মদ আর হিজবুল মুজাহিদিন তাগত থাকিয়া জাগা তে টার্গেট করিয়া ইন্ডিয়া পর কামিয়াব করিয়া নোটা আতঙ্ক লঞ্চ প্যাড খান পাকিস্তান আর পাকিস্তান অকুপাইড জম্মু আর কাশ্মীর তে হামলা করেছে ইটু অপারেশন তে 100 উপর আতঙ্কীয় খান মরাইছে মে 9 আর 10 তে ইন্ডিয়া পর একটা সিঙ্গল অপারেশন তে একটা নিউক্লিয়ার আর্ম স্টেট লগা 11 এয়ারবেসেস তে হামলা করিয়া সবচেয়ে পয়লা দেশ হয়ে যাইছে ইটু পর পাকিস্তান এয়ারফোর্স লগা ইনফ্রাস্ট্রাকচার লগা 20% নোকসান করে দিছে একই সময় ইটু লগা সেমনাতে 15,000 কিলোমিটার জামিন খানতু সাথে পড়োশী দেশ লগত বাঁচাই রাখি বলে আজি ইন্ডিয়া পারা ইটু লগা ফরেন পলিসি নেশন ফার্স্ট লগা প্রিন্সিপাল পারা গাইড করে রাখি কিনে সাত সাত ডিফেন্স সেক্টর দে সেলফ রিলায়েন্স দিয়ে আগে ভরাই আছে সরকার পারা ইন্ডিয়া বাংলাদেশ সেমনাতে বর্ডার ফেন্সিং বানাই দিয়া কাম ভরাই কিনে ন্যাশনাল সিকিউরিটি উঠাই দি বলে আর ন্যাশনাল সার্ভেলেন্স মজবুত করে দিয়ে আছে এনডিএ সরকার পারা জিরো টলারেন্স এগেন্স্ট টেরোরিজম লগা পলিসিতে তাগত পারা খাড়া করে আছে কুলনু আকাশবাণী নিউজ কইমা
1: আর ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 2026 হবলে খালি 5 দিন বাকি আছে থিম যোগা ফর হেলদি এইচিং ব্রা যোগা দো পুরা জীবন দি হেলথ তাকত আর মন শান্তি কারণে কম্পানিয়ান হিসাবে পেহচান করে আছে আকাশবাণী নিউজ কোয়েম্বার ব্রা অফিসার হবলে থাকিয়া দি যোগা প্র্যাকটিস করিয়ালগা ফায়দা দি একটা স্পেশাল সিরিজ আনি দি আছে আজিলগা দরকার দো যোগা ফর সামার ওয়েলনেস দি রাখি আছে সাঁস লওয়া তরিকা খান শীতালি প্রাণায়ামা যোনটি প্র্যাকটিস করিয়া খান বা টাং রোল্ড করে কিনা সাজ তানিয়াদো নাকপ্রা ছাড়ি দি আর ইটোপা শান্ত আর রিফ্রেশমেন্ট বাড়াই দিয়ে মজবুত করে দিয়া পোস্টার্স খান পালাসানা আর সাবাসানাবরা আরাম রাখবলে দিয়ে কিনা গরম গরমী মাহিনা সময় দি সুবিধা দি আছে খবর শেষ দিয়ে হেডলাইন্স দুবারা জানাই আছে নাগাল্যান্ড বা মিলাই কিনা সেন্সিস 2027 দো মাই সেন্সিস মাই ডেভেলপমেন্ট লগা টিম নিচি দি লাখ করেছে ইউরাম মিনিষ্টার মার্গারেটাবা কৈছে নাগাল্যান্ড আর নর্থ ইস্ট খান মোদী সরকার নিচি দি আলাগ আলাগ ইনিশিয়েটিভ লগা বেশি ফায়দা হয়েছে নাগাল্যান্ডটি তিনটা মিউনিসিপাল ওয়ার্ডে বাই ইলেকশন কারণে পোলিং হয়েছে ওখানে কোনোবা জায়গাতে হিংসা হওয়ার রিপোর্ট করেছে আর ট্রাইবেল ওয়েমেন বডিজ কোহিমাপ্রা শান্তিপুরা পাবলিক রেলি জুন 19 দি রাখবলে আছে আর এইটোর আজি সামলগা খবর ইমান শেষ করে আছি শুনে থাকিবি আহিয়াকালি ফুজ 7:45 নাগামিজ খবর আনি দিবলে আছে
2: Good evening. This is Akrishvani Kohima. I am Kahir Chisate with the evening news. The headlines. Nagaland joins in undertaking Census 2027 under the theme My Census, My Development. Union Minister Margarita asserts Nagaland and North East have been significant beneficiaries of various initiatives under Modi government. Polling for by-elections to 3 municipal wards held in Nagaland, sporadic incident reported in Wakha. And tribal women bodies of Kohima to hold peaceful public rally on June 19. Now the news in detail. Nagaland is joining the rest of the nation in undertaking Census 2027 under the theme My Census, My Development from today. In his message, Governor Nandakishore Yadav said for the first time, citizens can enumerate their household online during the self-enumeration period from today till 30th June. Mr. Yadav said the census is also being conducted in a fully digital mode, making the process more efficient and inclusive.
3: Census is not merely a count of people. It is a foundation for future planning and development. I therefore appeal every citizen to participate wholeheartedly and cooperate fully with the census officials. Together, let us ensure that every household and every individual is counted. My census, my development.
2: Mr. Yadav said the information collected will support informed decision-making in areas such as education, healthcare, infrastructure and social welfare. The governor called upon all tribal hohus, community organizations, village councils, colony authorities and respected elders to extend their full support in making this important exercise a success. Reminding that the census is not merely a count of people, it is a foundation of future planning and development. The governor appealed to every citizen to participate wholeheartedly and cooperate fully with the census officials while ensuring that every household and every individual is counted. Akishvani Kohima will broadcast the message of the governor right after the English news on both FM Tragopan 103 MHz and primary channel 639 kHz. Nagaland Chief Minister Nipurio has urged citizens to actively participate in the Census 2027 self-enumeration process which begins today, emphasizing the importance of accurate population